0: আরে রেঞ্চে
1: আমাকে দুধ দিয়ে মো
0: আরে কোন টাংসং মাইখানে বলে খতগা থন রাতা না থাকর তো ইওরা মাস মাছে কা সাখা না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন টাংসং মাইখানে তা জি ইয়া কুয়া ইয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন টাংসং মাইখা তা সাগজি চিগের আদা নাটা মর গাইঙ্গো নিগারা তেজ কি সুমতে চিগচিজ গরাতা ইয়া না গাইমো সুঙ্গ লখতে না কেনি আদিকচিজ জোগনো চোমখসা সে কি চোচ
2: চি তিরা তা মরগে খরমো থেমকিনি মারাম বাপ তমুরক
1: Ama, ama, ama, dengi e. Zi anigi na nguzu chiga songzoki.
0: Marge nganiga yag chamoz gondig ta ngikhinda ta.
1: Ama nga ngumaz nena. Na ngila na ama menkana chichu zita na ta tarutikalo songnuri ya. Aka.
0: Oi.
1: Na menkana tini na ta nyeli menchi kuna chukuzi ngi kuwa mu. Zi na rekun sachag timini na nguchu khalong sachag ti na ta gusan juzi maripa.
0: Njogu wala. Nga ngolog kora mu. Nga natukuzo na na chazo khalong gora auk. Cholo gora auk. Transom mankani ta shangchin yong nyamli manji guna chukya manren dar kaji mek nga gamura nga nga tane den tok chik karnga dan ta arangi ta gormo stongs gara kumar gu ta ya
1: ama ama ama ama ta chosun gi ta chosun gi ta nila nang ka ta na ansa ma chi ta shin jugu jiri te
0: ya ta chun jo na ma son kong ka parz gi ta tang tang jinar ha gu na pa ma ri nya chera thim metum yok
1: ama ama ama ta ma zmo ni re
0: mang gu
1: ama ma na na chi mankan gi na ka pron ta shi
0: ততা লেখি ইয়াছি ঠিকো থ গ দন সম
1: আ
0: জেল দন গ থ
1: আ
0: দন দন দর ইয়া
3: কং ল কুয়া ক না না জং সং মান দম রিন জ র পগ ন ল শং না জং সং মান দম জং গ জ জং কম থ না জং সং মান দম
4: কেজে সিমকুনি ফলবি গজিমিল জলগজি গাতো গলগলব জিচোবি ওয়ারনং গ পোনিরফ করচো ওয়ারনং চিনজি পোনি কেজে কাপরলাগ ইয়ল